0: সম্মন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: নবদিহে একে মেগাহার্টজ, দিভেই এফএম।

হামাকাশাওয়ারং এওরেঙ্গে দিন ব্যা ব্যাকো ব্যা থেকে খাম গাবি মি হুঙ্গে তেরেং এভেস খামে গা খালে ফান নুয়ামে এওরেঙ্গে কান্তং অন্যান খং কাশাবারি আল্লাহগে হাজরত আছে দিং এওরেং খোঙ্গুড়ো খান্তগে ওয়াহকেং এখলাঙ্গে এওরেন খাবার অঙ্গওয়ানিতে।

0: ইসলামী উদারেহুম ফাড়ওয়ানি তারিহুগে ইবরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইশা সুয়ানে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুংকুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাককো বুনানি কি হিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসতকে বেনুং হেফু মাড কব্বালা কি কুরং কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালু আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগটি তিরিহুগা
2: শাবিয়া

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ন্যাং আল্লাহ এমমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানি এ মাম্মা একা এ বাপ্পা একি কিবা মি এমমেহা মিস্তাকুন্নি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকা বালুং গে দারিফাসকল এ ফহ কবিলা তাকা দারিকল তাকা ওয়াংহা তাকং এবামি হুন লেভি এব্বাইকু আনেব্বাইকং এঙ্গি দেনিবে তাআরাফ ওয়ে উলুমাট্টাকা কাম্মি হেন হুরমাইকু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামু গে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এ গুলুং দেমে হেট্টুমাং ওয়ারাক গাদেং আঙ্গওয়া ফাওয়ে গ্যাত্তিমা গে কামু গে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এ গে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্যবেরিকান লিবিদে কামেমমে কীর্ত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেননং এ বাহুরি কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমুং মক্কাগে মুশরিকুংগে উন্দগুতাকা দেকল হেদুং এগে ইনতিহায়াত দিয়া হিন্দুগাবেস এমে সাহিবাগে বড়ুবে বেফুলু দুনিয়েগা হুননেবিহা দুয়াহু এবামি হুন জেহিলুমবে হিতহুরি গোতেন হাদান নুকেরিফাতিবি নামেস আবু লাহাব আওহারুমু মুশরিকুং কীর্ত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ কল্লুমং এবসবি শুআইব গফানু দীন গোয়ালেবুমু একেলে গফানু গে কওবু গে মিহুন দেকল ওয়েরিবে একেলে গফানা দিমাকুরি এবা মিহুন মিফাদান দেননে বিবাহকা কীর্ত কুরআনু গাবে ওয়ালাউলা রাহতুকা লারজমনাকা ওয়ামা আনতা আলাইনা বিআজিজ মানাই আদি কালে গফানু গে গ্যাত্তিমা গে মিস কলন ওয়ানামা তিমাম্মেন হামা কাশাওয়ারুম বেস কালে গফানু রজম কুলাই মুহে আদি কালে গেফানাকি তিমাম্মেনগে মাচ্চা হুননেবি ইজ্জত তেরিয়াকি মুয়েন নুনে শাক্কেনে শুআইব গেফানুগে আওমুগে মিহুনগে নুবাকামু একেলে গেফানু মান আল্লাহু সালামাক কুরেবি একেলে গেফানুগে গ্যাত্তিমাগে মিস কলুগে সাবাবুন কাং মি আয়াতুন সাফুকং ইগে গ্যাত্তিমাগে কামুগে গুলুং দেমে হেট্টুমাকি দে দুনিয়েগে বাজ্জবেরিকান লিবেনে কামেক্কান আঙ্গাওয়া কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাওয়া ফাবে من سره أن يبسط له في رزقه وأن ينسى له في أثره فليصل رحمه معنى تماغ رزق تنوس ومشا تماغ هندان جنا دوه دميهر من إديميها إناغ جات تماغ ميهم نا قلوم بده كراهش كمي آدي جات تماغ ميهم حال بلا إبا ميهم نا ويبون وراكم هيوفوروا علومكي كمهن كورنجيه كمي এগুলুং কণ্ডালুমকি আল্লাহুগে কোফায়া আযাবাং হুশেহেলে কামে মা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গওয়াফাওয়া গতুগা ইফাদামি হুন্না রিয়ামে দুওহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুগে বেল্লেওমুন বল্লাওয়া গডি নুগান্নাওয়ানে